0: Mozart.
1: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটি পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন রূপত আকাশবাণী।
2: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। অনুষ্ঠান প্ৰচাৰিত হৈছে মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰ, 729 কিলোহাৰ্টজ আৰু এফ এম বেণ্ডৰে 101.6 মেগাহাৰ্টজত। নিউজন এয়াৰ মোবাইল এপতো শ্ৰোতাই আমাৰ অনুষ্ঠান শুনিব পাৰে। এতিয়া শুনক জ্ঞান বিজ্ঞান।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবাইছে প্রবাল কুমার শর্মায়।
1: গ্রহাণু বা এষ্টেরয়েড প্রথম খণ্ড। বিভিন্ন সময়ত কেতবোৰ গ্রহাণু বা এষ্টেরয়েডে পৃথিবীর দিশত বেগেৰে আহি পৃথিবীবাসীক সচকিত করে তোলে। এই ধরনের পৃথিবীলৈ বিপদ কঢ়িয়াই আনিব পৰা এষ্টেরয়েড সমূহৰ নাম ইউরোপিয়ান স্পেস এসোসিয়েশন বা ইউরোপীয় মহাকাশ সন্থার ভয়াবহ এষ্টেরয়েড তালিকাত অন্তর্ভুক্ত করা হয়। নতুনক এই তালিকাত অন্তর্ভুক্ত হওয়া এটা ভয়াবহ এষ্টেরয়েডর নাম হল 2019 SU3। বর্তমান 44 ফুটর এই এষ্টেরয়েডটি পৃথিবীরপর কেবল 0.00079 এস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বত আছে। অবশ্যই এই দূরত্বও কম নহয়, মাইলর হিসাবত ই পৃথিবীরপর প্রায় 73,435 মাইল দূরত আছে। মহাকাশ বিজ্ঞানীসকলের মতে ই পৃথিবীক খুন্দা মারিব 2084 চনের 16 সেপ্টেম্বর তারিখে। অবশ্যই পৃথিবীর সঙ্গে 2019 SU3 খুন্দা মরার সম্ভাবনা 152 ভাগের এভাগ। মজার কথাটো এই যে এই নতুন এষ্টেরয়েডটি আবিষ্কারের দুদিন আগতে 16 মিটার ব্যাসর প্রায় 26,000 মাইল প্রতি ঘণ্টাত 2019 TW1 নামের আন একটা এষ্টেরয়েডে পৃথিবীর কাষেৰে পার হয়ে যায়। যোৱা বছরের 8 অক্টোবরত পৃথিবীর কাষেৰে পার হওয়ার সময়ত ইয়ার দূরত্ব আছিল 3,51,000 মাইল। তীব্র বেগে পৃথিবীর দিশে অহা এই এষ্টেরয়েডটির বিষয়ে নাসাই শেষ মুহূর্ততে ধরা পেলাইছিল। মঙ্গল গ্রহ আর বৃহস্পতির কক্ষপথের মাজত বহু হাজার গ্রহাণু বা এষ্টেরয়েড আছে। আটাইতকৈ ডাঙর এষ্টেরয়েডর সিরিজর ব্যাস প্রায় 1,000 কিলোমিটার। 300 কিলোমিটারতকৈ বেশি ব্যাসর এষ্টেরয়েড মাত্র 7টা, যদিও 1 কিলোমিটারতকৈ বেশি ব্যাসর গ্রহাণু লক্ষাধিক আছে। বেশিরভাগ গ্রহাণুর কক্ষপথ মঙ্গল আর বৃহস্পতির কক্ষপথের মাজত অবস্থিত, যদিও বৃহস্পতি, শনি আর শনি ইউরেনাসর মাজর কক্ষপথত থাকা গ্রহাণুও আছে। কিছু গ্রহাণুয়ে উপবৃত্তাকার কক্ষপথেদি মঙ্গলর কক্ষপথ আর পৃথিবীর কক্ষপথ অতিক্রম করে যায়। এনে গ্রহাণুবরে পৃথিবীর উচর চাপি আহি পৃথিবীর মধ্যাকর্ষণের ক্ষেত্রত আবদ্ধ হয়ে পৃথিবীক খুন্দিয়াব পারে। হয়তো 6.5-6.7 কোটি বছর পূর্বে প্রায় 10 কিলোমিটার ব্যাসর একটা গ্রহাণুয়ে পৃথিবীক খুন্দা মরার ফলতে ডাইনোসর সম্বন্ধিতে সমগ্র জীবপ্রজাতি পৃথিবীরপর নিশ্চিহ্ন হয়ে গেছিল। কিছু গ্রহাণুর কক্ষপথর আকার আর প্রকৃতির সিহত পৃথিবীর উচর চাপিব পারে, আর এইব গ্রহাণুয়ে পৃথিবীক খুন্দা মরার সম্ভাবনাও নগণ্য নহয়। 1968 চনত আইকেরাস গ্রহাণুয়ে পৃথিবীর ব্যাসর 470 গুণ দূরত্বলৈ উচর চাপি আহিছিল। অতীতত গ্রহাণুর খুন্দাত পৃথিবীর পৃষ্ঠত বিভিন্ন পরিবর্তন ঘটিছিল আর ভবিষ্যতেও ঘটিব পারে। মানুহৰ সভ্যতাৰ বাবে এনে খুন্দাৰ পরিণতি অতি ভয়াবহ হব পারে। হেয়ে মহাকাশ বিজ্ঞানীসকলে বা এষ্টেরয়েড বিজ্ঞানীসকলে প্রতি মুহূর্ততে এষ্টেরয়েড সমূহৰ গতিবিধি সম্পর্কে গবেষণা আর অধ্যয়ন করে থাকে। 1801 চনের 1 জানুয়ারীত গিউসেপ পিয়াজিয়ে ইতালির পালেরমো নামৰ ঠাইৰপর প্রথম এষ্টেরয়েডটি আবিষ্কার করেছিল। যদিও তেওঁ প্রথমে ইয়াক ধূমকেতু বুলি ভাবিছিল।

0: কৰা নাই। গতিকে আমেরিকাত সেই এটা বেলেগ পরিবেশত আপনি গীত পরিবেশন করলে খুব ভাল লাগিল চাগে
1: আপনার? ভাবাই নাছিল, সপনতো ভাবা নাছিল
0: যে বিদেশত গৈ এনেকে গীত পরিবেশন করব।
1: আর রাষ্ট্রপতি আহতে যে গাইছিল, গাইছিল মই রবীন্দ্র ভবনত, ফকরুদ্দিন আলী আহমদ আইছিল আর জাকির হোসেন, রামেশ্বর পাঠক আর মই গান
0: গাইছিল। আপনি বয়স নিশ্চয় সরু, বহুত সরু।
1: মই বিয়াই হওয়া নাই তেতিয়া, সেই রেডিও আর্টিস্ট হয়েছিল রুদ্র বরা স্যার আছিল তেতিয়া কালচারেল। তার রামেশ্বর পাঠকে আহিও কলে যে হেৰি মোৰ লগতে যাব পাৰিব। তাৰপিছত মাহঁতো ওলালে যাব, দেউতাকো পাছ দিছে চাব যাব, গোটেই আমি ফেমিলিটোৱে গ'ল। ফটো আছে মোৰ,
0: জাকিৰ হোসেনটো বহুত পুৰণি,
1: বহুত পুৰণি। তেওঁৰ ওচৰতে মই থিয় দিছোঁ তেতিয়া, ডেন্সৰ প্ৰগ্ৰেম কৰিছে অজন্তা ইলোৰাৰ সৈতে, আৰু ৰামেশ্বৰ পাঠকটো আছেই, প্ৰভাত দাও আছে, যতীন হেৰি গোস্বামী আছে, এই সত্ৰীয়া নৃত্যৰ হেৰি যে পুরোনা মানুষখিন গোটেই আছে মানে।
0: এইবিলাক আপনার জীবনের মানে খুব স্মরণীয় ঘটনা আর নয় জানো? ঠিক আছে বাইদেউ, আজি আমি অনুষ্ঠানের পর বিদায় লোক খুঁজছো, মানে আমার গোটেই আলোচনাটো এখিনির পর আপনি, আমি আপনার বিদায় দিব খুঁজছো। আমি শেষত যে গীত আমি আপনি শুনাম বলে কইছে, গীতটি আমি অকমান শুনি শুনো আপনার কণ্ঠত দুফাকি।

0: বর্ণালী কলিতার কণ্ঠর গীতটি শুনিলে গীতর কথা আছিল অরুণিমা বড়ালির, প্রযোজনা আছিল বিপুল বড়ার।
1: বেমার ভাল হওয়ার পর বড় ফুটনি দেখুন তোর, কথাটো কি?
2: নহব কিয়, হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
1: তার মানে?
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত কি হয়?
2: হেরো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি।
1: মানে
2: তোর কারণে সকলো বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই।
1: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার।
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
0: উভতি আহিছোঁ গীতিমালিকাৰ মাজলৈ। অনুষ্ঠানত এইবাৰৰ শিল্পী প্ৰণৱজ্যোতি শৰ্মা, গীতৰ কথা সুধীৰ দাসৰ, প্ৰযোজনা ৰমেন চৌধুৰীৰ।

0: শিক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে। ফলত স্বাস্থ্য সেবার সুবিধার পৰা বঞ্চিত বহু লোকর মাজতে দ্রুত রোগ নির্ণয় করা সহজ হয়ে পড়েছে। জেলাখনের বিভিন্ন স্থানত প্রশিক্ষণ স্বাস্থ্যকর্মী আর মোবাইল মেডিকেল ইউনিট দলের সহায়তায় এই স্ক্রিনিং শিবির সমূহের আয়োজন করা হয়েছে। যক্ষার লক্ষণ থাকা ব্যক্তি, উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আর সাধারণ লোকসকলক স্ক্রিনিং এর আওতালয় আনা হয়েছে। প্রয়োজন অনুসরি সন্দেহজনক রোগীক পরবর্তী পরীক্ষা আর চিকিৎসার হইতে সংযুক্ত করা হয়েছে। স্ক্রিনিং অভিযান যক্ষা নির্মূলের রাষ্ট্রীয় লক্ষ্যর হইতে সামঞ্জস্য রাখি চলা হয়েছে, যত দ্রুত রোগ নির্ণয়, সময়মতো চিকিৎসা, জনসচেতনতা বৃদ্ধি আর সামাজিক সহায়তার উপর বিশেষ গুরুত্ব দিয়া হয়েছে। জেলা স্বাস্থ্য সমিতি আর NHM শ্রীভূমি সাধারণ রাইজক যক্ষা স্ক্রিনিং শিবিরত অংশগ্রহণ করার লগতে নিক্ষয় মিত্র উদ্যোগত জড়িত হয়ে যক্ষা রোগীক সহায় করার আহ্বান জানাইছে।
1: শ্রীভূমি জেলাত সমাগত ঈদ উল আজহা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগত এখন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা বজায় রখা, সামাজিক সম্প্রীতি অটুট রখা আর পথ সুরক্ষার উপর বৈঠকত বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এই সন্দর্ভত অধিক শুনক আমার সংবাদদাতার।
0: শ্রীভূমির অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তামিমর পৌরোহিত্যত অনুষ্ঠিত বৈঠকত প্রশাসন, আরক্ষী বিভাগ আর জেলাখনের বিভিন্ন ঈদগাহ আর মসজিদ সমিতির বিষয়ববিয়া সকলে অংশগ্রহণ করে। সভাত যাওয়া বছরের নিয়ম নীতি পাঠ করে শুনা হয় আর ঈদ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের বাবে সকলকে প্রশাসনের নির্দেশনা মানি চলবলে আহ্বান জানা হয়। বৈঠকত কুরবানী কোনো রাজহুয়া স্থানত নিদিবলে অনুরোধ জানা হয়। লগতে কুরবানীর অবশিষ্ট আবর্জনা নির্দিষ্ট স্থানত গভীর গাঁত খান্দি সঠিকভাবে পুতি পেলার নির্দেশ দিয়া হয়। প্রশাসনের ফালের পর কুরবানীর মাংস রাজহুয়া বিতরণ নকরি স্থানীয়ভাবে বিতরণ করার আহ্বান জানা হয়। ইয়ার উপরও বৈধ নদীপত্র থাকা পশুবাহী বাহন সমূহক যাতে সাধারণ লোকে বাধা নিদিয়ে সেই বিষয়ে জেলা প্রশাসনে আহ্বান জানায় আর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বাবে আরক্ষী বিভাগক নির্দেশ দিয়ে। উৎসবের সময়ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি নহবলৈ জেলাবাসীক সতর্ক থাকিবলৈ অনুরোধ জানা হয়েছে। কোনো ধরনের গুজব বা অবাঞ্ছিত ঘটনা সংঘটিত হলে তৎক্ষণাৎ ওসরের আরক্ষী থানাত জানার লগতে জেলা প্রশাসনের 24 ঘন্টিয়া কন্ট্রোল রুম নাম্বার 8099662275 যোগাযোগ করবলৈ আহ্বান জানা হয়।
1: শিশু সরবরাহ রোধ আর এই সন্দর্ভত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীভূমি শ্রম অধিকারী কার্যালয়ে নীরব আর্তনাত শিশু পাচারের অমানবীয় হত্য উন্মোচন শীর্ষক এক বিশেষ সতর্কবার্তা জারি করেছে। এই সন্দর্ভত অধিক শুনক আমার সংবাদদাতার।
0: শ্রম কল্যাণ বিভাগের ফালের পর প্রকাশিত এই বার্তাত উল্লেখ করা হয়েছে যে শিশু পাচার বর্তমান বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সংগঠিত অপরাধ, যে অসহায় আর দুর্বল শিশুসকল লক্ষ্য করে শৈশব কালিয়াই নিয়ে আর জীবন জুড়ে মানসিক আর শারীরিক যন্ত্রণার সৃষ্টি করে। বিভাগের মতে পাচারকারী চক্রয় শিক্ষা, উন্নত চাকরি বা বিবাহের প্রলোভন দেখাই শিশু আর পরিয়ালক ফান্দত পেলায়। বিশেষক দরিদ্র, অশিক্ষা আর অসহায় পরিস্থিতির সুযোগ লই উজ্জ্বল ভবিষ্যতরে মিছা সপন দেখা হয়। শিশু প্রচারের কোনো সন্দেহজনক ঘটনা চকুত পড়লে ওসরের আরক্ষী থানাত খবর দিবলৈ অথবা টল ফ্রি নাম্বার 1098 ফোন করবলৈ শ্রীভূমি শ্রম আধিকারিক কার্যালয়ে রাইজক অনুরোধ জানাইছে।
1: শ্রীভূমি জেলার রেরূপ আজিলৈ ইমানে, কাইলৈ পুনৰ লগ পাম আন এখন জেলার রেরূপর হৈতে। নমস্কাৰ।
2: শ্রীভূমি জেলার এই রূপ শুনিলে আমার সঙ্গে আছিল শ্রীভূমির পৰা আমার সংবাদদাতা জাকারিয়া রহমান। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। অনুষ্ঠান প্ৰচাৰিত হৈছে মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰ, 729 কিলোহাৰ্টজ আৰু FM বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্টজত।
3: হেৰৌ, এতিয়া দেখোন তই নিজৰ স্বাস্থ্যক লৈ একেবাৰে চিন্তামুক্ত।
4: চিন্তা কিয় কৰিম, মই একেবাৰে সঠিক ঠাই বিচাৰি পাইছো।
3: কোন ঠাই অ?
4: গুৱাহাটীৰ ভেটাপাৰাৰ হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান।
3: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়?
4: বিশেষজ্ঞ ক্লিনিক, চৰকাৰী সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য ৰোগীৰ বাবে বিনামূলীয়া ঔষধ আৰু উৎকৃষ্ট স্বাস্থ্য সেৱা।
5: তেন্তে মই এবাৰ যাব লাগিব।
4: নিশ্চয় নিশ্চয়, তোৰ বাবেও স্বাস্থ্য সৰ্বাধিক গুৰুত্বপূৰ্ণ।
6: হোমিওপেথিক আঞ্চলিক

0: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথা তো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: কি হয়
1: হেৰ নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোৱা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: আধুনিক গীত শুনিছে নিত্যানন্দ ডেকাৰ কণ্ঠত শিল্পীৰ কণ্ঠত এবাৰ শুনক আনন্দীৰাম দাস ৰচিত এটি গীত

শ্রোতায় আশা ভোসলের কণ্ঠর গীতটি শুনিলে আকাশবাণী তেজপুরের শিল্পী কণ্ঠত এইবার শুনক ইয়ে রাত ফিরে না আয়েগি বোলছবিখনের শিল্পী কণ্ঠর এই গীতটি।

প্রায় 8:45 ডেকারগাঁও সেন্টারত একে দিশর পরা গৈ থকা এখন ট্রাকে পিছফালৰ পৰা মহতিয়াই নিয়াত ট্রাকর পিছৰ চকা মূৰৰ ওপৰেদি পাৰ হৈ যোৱাত নবম শ্রেণীর ছাত্রগৰাকীর করুণ মৃত্যু হয়। উল্লেখ্য যে একেটা স্থানতে বিগত সময়ত চারিটাকৈ দুর্ঘটনা সংঘটিত হওয়ার পিছত চারিটাকৈ কিশোর কিশোরী প্রাণ কাঢ়ি নিয়ার পিছত স্থানীয় রাইজে উক্ত অঞ্চলত গাড়ির প্রতিরোধক দিবর বাবে বারম্বার দাবি জনায় আহিছিল। আজি এই দুর্ঘটনা সংঘটিত হওয়ার পিছতে রাইজে পথ অবরোধর কার্যসূচী গ্রহণ করে সমগ্র পরিবেশ উত্তাল করে তোলে। কেবা ঘন্টা ধরে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে। রাইজর প্রতিবাদ বৃদ্ধি পাওয়ার পিছত জেলা প্রশাসনের প্রতিনিধি গই উপস্থিত হয়ে ঘটনাস্থলীত প্রতিবাদী রাইজক গতিরোধক নির্মাণ করার বাবে আশ্বাস প্রদান করে। উল্লেখ্য যে রাজ্যিক পর্যায়ের এগারী খো খো খেলুয়ই তথা দক্ষ দৌড়বিদ ছাত্র তেজপুর জেলা ক্রিয়া সন্থার এগারী প্রতিভাবান খেলুয়ই অকালতে প্রাণ হেরুয়াক লই সকলো মর্মাহত হয়ে পড়ছে। তেও তেজপুর জেলা ক্রিয়া সন্থার জড়িয়ে জেলা দলের হয়ে অংশগ্রহণ করেছিল। আনহাতে এই বছর অযোধ্যাত অনুষ্ঠিত হওয়া সর্বভারতীয় স্কুল গেমসত অসম দলক প্রতিনিধিত্ব করেছিল। অতি অমায়িক প্রতিভা সম্পন্ন খেলোয়াড়গৰাকীর মৃত্যুত অসম খো খো সন্থাই গভীর শোক প্রকাশ করে পরিয়ালবর্গলৈ সমবেদনা জ্ঞাপন করার লগতে রাজ্যখনের প্রত্যেকখন জেলা সমিতিয়ে মৌন প্রার্থনা জনাই বিদেহ আত্মার সদগতি কামনা করে। প্রতিভাবান এথলিট গৰাকীর করুণ মৃত্যুত তেজপুর জেলা ক্রিয়া সন্থা আৰু তেজপুরের বিধায়ক বরসলার বিধায়ক ডেকারগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গোট অধ্যক্ষকে ধরে জেলা মাধ্যমিক শিক্ষক আর কর্মচারী সন্থা আদিয়ে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করে। ডেকারগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রগৰাকীর অকাল মৃত্যুয়ে শোকাচন্ন করে তুলিছে সকলকে। তেজপুরের ইতিহাস প্রসিদ্ধ অগ্নিগড় উদ্যানত তেজপুর উষা অনিরুদ্ধর প্রণয় গাথা বান রজাক সংস্পৃক্ত করে হরিহর যুদ্ধর কাহিনীরে লাইট এন্ড সাউন্ডর বিশেষ ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছে শোণিতপুর জেলা প্রশাসনে। আকর্ষণীয় চিত্রলেখা উদ্যানত তিনিবিধ রোমাঞ্চকর ক্রিয়ার শুভারম্ভও করা হয়। জটিল রোগত আক্রান্ত আর্থিকভাবে অনগ্রসর মহিলাক চিকিৎসার বাবে নগদ 50,000 টাকা প্রদান করে জেলা আয়ুক্তই। উচ্চ শিক্ষানুষ্ঠানত নামভর্তির সুযোগ লাভ করা দরিদ্র পরিয়ালর মেধাবী ছাত্রক 55,000 টাকার চেক প্রদান করে শোণিতপুরের জেলা আয়ুক্তই। প্রত্যন্ত অঞ্চলের 7 শিক্ষার্থীক বিদ্যালয় যাবলৈ সাইকেলও প্রদান করা হয়। তেজপুর কনকলতা অসামরিক চিকিৎসালয়ত মরণোত্তর পরীক্ষার বাবে নশ্বর দেহ রখা আধুনিক বাতানুকূল মর্গরও উদ্ঘাটন করে আয়ুক্তগৰাকীয়ে। ইতিহাস প্রসিদ্ধ তাহানির কোল পার্ক বর্তমানের চিত্রলেখা উদ্যানত দেশি বিদেশি পর্যটকর লগতে শিশু কিশোরের বাবে রোমাঞ্চকর ক্রিয়া ব্যবস্থা স্কাই সাইক্লিং জিপ লাইন আর জর্বিন বল আদি আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করে জেলা আয়ুক্ত আনন্দ কুমার দাসে। তেজপুরের তরুণ অসম সংঘর 97তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। সমন্বয় মানবতা আর ডক্টর ভূপেন হাজরিকা শীর্ষক বিষয়ত নির্দিষ্ট বক্তা হিসাবে অংশগ্রহণ করে ঋষিকেশ গোস্বামীয়ে সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকা অসমীয়া সমাজ নির্মাণের অভিযন্তা আছিল বলে মন্তব্য করে। বিশিষ্ট সমাজকর্মী তথা প্রসিদ্ধ চিকিৎসক ডাক্তর লক্ষ্মী গোস্বামী, প্রবীণ ক্রীড়াবিদ চিকিৎসক ডাক্তর বিশ্বরঞ্জন কলিতা, সরবরাহী প্রবীণ চিকিৎসক ডাক্তর প্রদীপ বড়ুয়া আর প্রবীণ চিকিৎসক ডাক্তর কামাখ্যা চক্রবর্তীক এই অনুষ্ঠানত বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ডক্টর ভুবনেশ্বর চহরিয়ার শিক্ষা সংস্কৃতি আর জীবন শীর্ষক এখনই মূল্যবান গ্রন্থও উন্মোচন করা হয়। তরুণ অসম সংঘর প্রতিষ্ঠাতা দেশপ্রাণ লক্ষ্মীধর শর্মার ছবি উন্মোচন করা হয় এই বিশেষ অনুষ্ঠানত। মরক্কোত অনুষ্ঠিত বিশ্ব এনাস্থেসিয়া সম্মিলনত 4,000 চিকিৎসকর মাজত জিলিকিল তেজপুরের বিশিষ্ট এনাস্থেসিয়া বিশেষজ্ঞ ডাক্তর অর্চনা ডেকা। অধিক কামিহার ভাঙি প্রচন্ড বিষদ থকা রোগীক স্থানীয় প্রক্রিয়ার সংজ্ঞাহারক ঔষধ প্রদান করে তাৎক্ষণিকভাবে বিষ উপশম ঘটুয়া পদ্ধতির উপর প্রস্তুত করা গবেষণা পত্রে সুনাম করিয়ে আনে ডাক্তর অর্চনা ডেকায়। খাদ্য সামগ্রীকে ধরে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির
প্রসঙ্গত তেজপুৰ চহৰৰ পাইকাৰী আৰু খুচুৰা দোকান সমূহত টাস্ক ফোর্সে অভিযান চলায়। শোণিতপুৰ জিলা প্রশাসনে এই ক্ষেত্ৰত কঠোৰ ভূমিকা গ্ৰহণ কৰিব বুলি জানিবলৈ দিয়ে। অনাহক মূল্য বৃদ্ধিৰ তথ্য লাভ কৰিলে লগে লগে বাতিল হব ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান আৰু দোকানৰ অনুজ্ঞাপত্ৰ। সেয়েহে যাতে কোনো অসাধু ব্যৱসায়ী চক্ৰই অত্যাৱশ্যকীয় খাদ্য সামগ্ৰীৰ অস্বাভাৱিক মূল্য বৃদ্ধি কৰি সৰ্বসাধাৰণ ৰাইজক বিপদত পেলাব নোৱাৰে তাৰ বাবে

মানিক সেই ভণ্টিজনী সপোন সপোন লগা ঠুনুক থানা মাতৃ তাই ইমান মৰম খনা

কিনে হাহু করা মধুর হাহিতি, নীলা নীলা চকু জুড়ি নীলা এখা গড়া কণ মানি সেই ভন্তিজনী সপোন সপোন লগা, থুনুক থানা মাতৃ তাই ইমান মরম খনা।

শ্রোতা ইমান পড়ে অনুরোধের গীতর অনুষ্ঠান মূর্ছনা শুনিলে আকাশবাণী তেজপুরেরপর এটি আগবাব কেটিমান হিন্দী বোলছবির গীত পুনতে শুনক। দামিনী বোলছবিখনের এই গীতটি কণ্ঠ দিছে কুমার শানু আর সাধনা সরগমে।